മതങ്ങളെ പേരിലെ ആമ്പ്രെ വിരാട് ശിപിയൻ ചൂടി ജാപ്പായോ തീ കമ്പ്യൂട്ടർ കിണ്ടാൻ ദുഃഖേ തോ പായ ദൂഷെ কম্পিউটার বিক্রি করলে শিকাওলে আনি মারমাত করলে নেপালকে নম্বর ওয়ান হারো সাতো এডুকেশন সেন্টার সিপিএন মা কম্পিউটার পাওন কা সাথে কম্পিউটার শিকাওনে রোকেই কতম বিক্রি হালে মা ঘর মা বিগ্রো ঘর মাই ব্যাংক মাই সব স্কুল অফিস দুম সস্তা মা বিগ্রো এই আয়ের বনাউনে সুবিধা পিন ছ জুসে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাকছা কুপিন ব্যবস্থা ছ কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম আর ইনভার্টার কো ব্যাটারি পানি পাইন ছ সিসি ক্যামেরার ভরপুর তো ইন্টারনেট পানি পো জোড়িন ছ থাও আমার মনে কই আনে ডাকে সব তাল নো বেতাল মহিদের ফের দুক পাইলা ঝুসি আর এ ফোন নম্বর 0215547887 9842535541 আ ভয় আ গুড ভেরি গুড ভেরি গুড